আছে। ফিল্ম সংগীত আস্কা গীত এক ওর অনেক গুঞ্জন প্রাদেশিক সংগীত আর নজরানা বিয়লি তিন বজারপরা আকাশবাণী রেইনবোর অনুষ্ঠান সমূহ রিলে করে শুনা হব।

পুরনি হিন্দি ছবির গীতর অনুষ্ঠানত এইবার মহম্মদ রফি আর আশা ভোসলের কণ্ঠত নয়া দৌর ছবিখনের এটি গীত। গীতটি লিখিছে সাহিরে, সঙ্গীত পরিচালনা অভিনয়ৰ।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

তার গতিটো হা গানটো গৈ থাকা গতিটো এইটোৱে হা তাতকে টানি নল'বা গানটো শুনিলে এনেকুৱা লাগে যেন টানি টানি মানে বৰ দীঘলীয়াকে গাই থাকিব লাগে এনেকুৱা নহয় কিন্তু হা

একেটাই নোট আছিলে, কি যে চিধা মানে মানে কি যে এনেকুৱা কৰিব পাৰি, এইটো শ্লাৰ্ট নাই তাতে, এনেকে বেকা আমি ক'ৰবাত বেলেগ বেলেগ নোট লগাই নাগাওঁ আৰু, সি যে মো দাদা ষ্ট্ৰেট নোট, হা খুব খুব লেনিয়াবও নালাগে সেইখিনি।

জায়গা তারপরে তারপরে যদি আমি তালার পর উলাই উলাই গাইছো গানটার মজা তো না লাগে তালটোতে গাম কিন্তু শুনা এনে লাগবে মানে গান খুব হেৰি কৰি কৰি গাইছে ঝুলি ঝুলি গাইছে মানে হ্যাঁ তালার পর ঝুলি না যাও গানটা খালি আমি অল্প এটা ই